শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি ১৫ ঘটিকায় ১১৬৫৫ কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে এফএম তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। এই অনুষ্ঠানে বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ শুনবেন চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে, পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির ষষ্ঠ পর্ব। এছাড়া কিছু কথা হবে জাপানের ঐতিহ্যবাহী তানাবাতা উৎসব বা নক্ষত্র উৎসব নিয়ে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।

0: বন্ধুরা, আজ দূর আকাশের দুটি তারার গল্প বলবো আপনাদের, তবে এক্ষুনি নয়, বলবো আরও পরে। তার আগে একটু অন্য কথা। কথামালা জাপান থেকে অনুষ্ঠানে 8ই ফেব্রুয়ারি প্রচারিত জাপান প্রবাসী পর্বে আপনারা শুনেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলে উদ্দিনের সাক্ষাৎকার, যেখানে তিনি জাপানে তার আগমন, কর্মজীবন এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতার গল্প বলেছিলেন আমাদের। 16ই ফেব্রুয়ারি পোস্ট করা এই সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড দেখে খুশি হওয়ার কথা ফেসবুকে জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ এবং বিহারের দীপক কুমার দাস। 15ই ফেব্রুয়ারি আমার জাপান জীবন পর্বে জাপানি নাগরিক উমেনো রেইকোর এক সাক্ষাৎকারে শুনেছিলেন জাপানে বিদেশি বংশোদ্ভূত লোকজনকে সহায়তাকরণে তার অভিজ্ঞতার গল্প। 20ই ফেব্রুয়ারি পোস্ট করা হয় এই সাক্ষাৎকারের ভিডিও অন ডিম্যান্ড, যা দেখে খুশি হয়েছেন দীপক কুমার দাস।
1: এর আগে ডিসেম্বরের 21 ও 28 তারিখ অল্প স্বল্প গল্পে প্রচারিত আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত স্বনামধন্য বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসুমের 2 পর্বের সাক্ষাৎকারের ভিডিও অন ডিমান্ড পোস্ট করা হয় 9ই ফেব্রুয়ারি, যা ভালো লেগেছে শ্রোতা বন্ধুদের। চমৎকার লাগার কথা ফেসবুকে জানিয়েছেন মেহেদী হাসান মামুন ও দীপক কুমার দাস। স্বনামধন্য স্থপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ, নূর আলম, সিরাজুল ইসলাম ও দীপক চক্রবর্তী। দীপক,
0: 10ই ফেব্রুয়ারি পোস্ট করা হয় কোথায় পাব ঠিকানা শীর্ষক ভিডিও অন ডিম্যান্ডের একটি পর্ব, যেখানে আলোচ্য বিষয় ছিল দৃষ্টান্ত স্থাপনকারী ট্যাক্সি চালক। এতে আমাদের পরিচয় হয়েছে ফুকুওকা শহরে ট্যাক্সি চালক হিসেবে কর্মরত সেনেগালের সেরিন সিসে সহ কয়েকজন বিদেশি ট্যাক্সি চালক এবং নাগানো জেলার মাতসুমোতো শহরে কিমোনো প্রশিক্ষক ও ড্রেসারের কাজে নিয়োজিত ফিলিপাইনের শ্যারন মোচিয়ামার সাথে।
1: ভিডিওটি পোস্ট করার জন্য ফেসবুকে ধন্যবাদ জানিয়েছেন সাইফুল ইসলাম থান্দার, মেহেদী হাসান মামুন এবং মোহাম্মদ আবদুল্লাহ। বন্ধু সুভাষ চক্রবর্তী লিখেছেন, ভিডিওটি ভীষণ ভালো লাগলো। দুটি খুবই গুরুত্বপূর্ণ পরিষেবা প্রদানকারী কাজে নিয়োজিত দৃষ্টান্ত স্থাপনকারী জাপানের নন এমন ব্যক্তিত্বদের সাথে পরিচিত হতে পেরে খুব ভালো লেগেছে।
0: সুন্দর মন্তব্যটি, ভালো লাগলো খুব। ওদিকে 1 মার্চের রবিবাসরী আসরে আমরা চিঠিপত্র ও ফেসবুক কমেন্ট ছাড়াও কাসাই বহমান পানি শক্তি শীর্ষক একটি ভিডিও অন ডিম্যান্ড নিয়ে আলোচনা করেছিলাম। আসরটি শুনে মেহেদী হাসান মামুন লিখেছেন, কথামালা দিয়ে সাজানো চমৎকার অনুষ্ঠান, মুগ্ধ হয়ে শুনলাম অনুষ্ঠানটি শুনেছি। মন্তব্য পূর্ব বর্ধমান হাটশিমলার প্রদীপ বসাকের, কেমন লেগেছে তা তো জানালেন না বন্ধু। যাই হোক, বন্ধুদের সবাইকে অশেষ ধন্যবাদ, আশা করি আজকের আসর নিয়েও লিখবেন।
1: আমাদের বন্ধুরা জাপানের ঐতিহ্যবাহী রীতিনীতি ও প্রথা সম্পর্কে জানতে বেশ আগ্রহী, এ সংক্রান্ত পোস্ট তাদের চট করেই নজর কাড়ে। এবারে প্রদীপ বসাকের একটি চিঠি পর্ব, যা তিনি 22ই ডিসেম্বরের একটি পোস্টের প্রসঙ্গে লিখেছেন। চিঠির অংশবিশেষ পড়ে শোনাচ্ছি।
0: পশ্চিম জাপানের কিয়োতো শহরের ওহারা এলাকার সানজেন ইন মন্দিরের বৌদ্ধ পুরোহিতদের বছর শেষের ঐতিহ্যবাহী পরিক্রমণের সংবাদটি খুব তথ্য সমৃদ্ধ। বৃষ্টির মধ্যেও প্রায় 40 জন পুরোহিত ও স্থানীয় বাসিন্দার অংশগ্রহণে শঙ্খধ্বনি ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে ঘরে ঘরে যাওয়ার এই প্রথা জাপানের সামাজিক ও ধর্মীয় সংস্কৃতির গভীরতা স্পষ্টভাবে তুলে ধরে। প্রতিবেদনে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য প্রার্থনার মতো বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে।
1: এই চিঠির জন্য বন্ধুকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবারে কাঞ্জি কুইজ। প্রিয় বন্ধু, 16ই এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে, এই বাক্যের অর্থ শীতকাল আসলে তুষারপাত হবে।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে দ্বিতীয়টি অর্থাৎ নীল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: হুয়ু হুয়ু,
0: কাঞ্জির অর্থ হল শীতকাল।
1: এই কুইজের প্রথম কাঞ্জি অর্থাৎ লাল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: নাচু,
1: আর
2: নাচু
1: কাঞ্জির অর্থ হচ্ছে গ্রীষ্মকাল।
0: এই কাঞ্জি অক্ষরগুলো দেখতে যেমন ভিন্ন, তেমনি এদের অর্থ একদম আলাদা। তাহলে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, 16ই এপ্রিলের কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন মেহেদী হাসান মামুন, এস নিপন পাঠ, প্রদীপ বসাক, চিন্ময় মাহাতো এবং দেবাশিস গোপ। সঠিক উত্তরদাতাদের জানাই অজস্র অভিনন্দন।
1: এবারে 1লা এপ্রিল পোস্ট করা একটি চমকপ্রদ ভিডিও ক্লিপ নিয়ে বন্ধুদের প্রতিক্রিয়ার কথা শুনি। জাপানে কোম্পানিগুলোর জন্য নতুন অর্থবছর শুরু হয় 1লা এপ্রিল থেকেই। মিয়ে জেলার তোবা অ্যাকোয়ারিয়াম কর্তৃপক্ষ তাদের নতুন কর্মীদের নিয়োগ উপলক্ষে পানির নিচে একটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছিল। এই আয়োজনে প্রত্যেক নতুন তত্ত্বাবধায়ককে পানিরোধক নিয়োগপত্র প্রদান করা হয়।
0: বেশ অভিনব একটি অনুষ্ঠান, সন্দেহ নেই। যেহেতু অ্যাকোয়ারিয়ামে অনেক কাজই করতে হয় জলের তলায়, তাই জলের মধ্যেই নিয়োগ দেওয়া হলো। আশপাশে সাঁতার কাটছিল, ঝাঁকে ঝাঁকে মাছ। এই আইডিয়ার উদ্ভাবকদের প্রশংসা করতে হয়। স্যুট পরে, পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে, হাত নাড়িয়ে অভিবাদন জানাতে জানাতে জল ভর্তি বিশাল স্বচ্ছ ট্যাঙ্কের মধ্যে নতুন তত্ত্বাবধায়কদের প্রবেশ। ওই পোশাকেও জলের তলায় তাদের নড়াচড়ায় সাবলীলতা অটুট। ঊর্ধ্বতন তত্ত্বাবধায়কের হাত থেকে নিয়োগপত্র নেওয়ার সময় নিখুঁতভাবে মাথা ঝুঁকিয়ে অভিবাদন করতেও দেখলাম। এরকম একটি অনুষ্ঠানকে সফল করার জন্য না জানি কত অনুশীলন দরকার। 48 সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি দেখার সময় আমার চোখে পলক পড়েনি।
1: অজন্তাদি, বন্ধুদের প্রতিক্রিয়া পড়েও মনে হচ্ছে তারাও অপলক দৃষ্টিতেই এই ভিডিও ক্লিপটি দেখেছে।
0: যেমন
1: দারুণ তো মন্তব্য করেছেন এটিএম আতাউর রহমান রঞ্জু, আবার চমৎকার দৃশ্য, অতি চমৎকার, নতুনত্ব বটে, এই মন্তব্যগুলো করেছেন যথাক্রমে তাবারাকা তাবু, শহীদুল ইসলাম এবং সাইফুল ইসলাম।
0: অ্যাডভোকেট উত্তম মহাজন লিখেছেন, পানির মধ্যে নিয়োগ একেবারে নতুন বিষয়, ব্যতিক্রমী ঘটনা, দারুণ চমক, মন্তব্য সাইফুল ইসলাম থান্দারের। প্রদীপ বসাকও মনে করছেন এটা বেশ একটা নতুন চমক। মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন, বেশ অভিনবত্ব এবং নতুনত্ব আছে, ধন্যবাদ এই তথ্যের জন্য। সুভাষ চক্রবর্তীকে বলছি, জলের তলায় এমন একটি অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য আমার নিজের মনে হয় অনুষ্ঠানে অভিনবত্ব, চমক এবং বৈচিত্র্য আনা। তো যাই হোক হাসান ভাই, আমি শুনেছি এই ক্লিপটি আপনাকেও মুগ্ধ করেছে খুব।
1: হ্যাঁ দিদি, এই ক্লিপটি যখন আমি দেখি তখন ভীষণ মুগ্ধ হয়েছি। বিশেষত কর্মীদের পেশাদারিত্ব আমাকে বেশ মুগ্ধ করেছে। যদিও ছোট্ট ক্লিপ, কিন্তু এই যে পানি নিচে গিয়ে আয়োজন, এটি করতে নিশ্চয়ই তাদের অনেক অনুশীলন করতে হয়েছে, যেমনটা আপনি একটু আগে বলেছেন।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন হাসান ভাই।
1: অজন্তাদি, এবার কি তাহলে আকাশের তারার গল্পটা বলবেন? আজ আসরের শুরুতেই আপনি কিন্তু রূপকথা শোনানোর আভাস দিয়েছেন।
0: হ্যাঁ, রূপকথার মতোই ছোট্ট একটি রূপকথা। তার আগে বলুন আসান ভাই, ইদানিং কোথাও কি লক্ষ্য করেছেন কাপড়ের তৈরি রং বেরঙের বিরাট বিরাট ঝালর সাজানো হয়েছে, কিংবা সুসজ্জিত আসল বা নকল বাঁশঝাড় যার ডালে ডালে বাঁধা অনেক চিরকুট?
1: হ্যাঁ দিদি, দেখেছি। বিশেষ করে জাপানের টোকিও শহরে যেখানে জনসমাগম বেশি ঘটে, যেমন ধরেন রেল স্টেশন কিংবা বড় বিপণী বিতানের সামনে দেখেছি। সুন্দর, বেশ সুন্দর লাগে দেখতে।
0: খুব সুন্দর লাগে। এইরকম একটি নকল বাঁশঝাড় আমার বাড়ির কাছে স্টেশনে সাজানো হয়েছে দেখলাম,
1: তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছিল দেখতে। সাধারণত দোকানপাট ও বাচ্চাদের কিন্ডারগার্টেন সহ আরও কিছু কিছু জায়গাতেও সাজিয়ে রাখতে দেখা যায়।
1: আচ্ছা দিদি, চিরকুট কেন বাঁধা হয় এটা একটু বলবেন।
0: আচ্ছা, এবার রূপকথাটি শুনুন, রূপকথাটি বলছি, তাহলেই আপনি বুঝতে পারবেন।
1: আচ্ছা,
0: অনেক অনেক দূরে আকাশে জলজল করে ওরি হিমে আর হিকো বসি নামের দুটি তারা। এরা পরস্পরকে ভীষণ ভালোবাসে।
1: বাহ, সে তো খুবই ভালো কথা।
0: হ্যাঁ, ভালো তো বটেই, কিন্তু এদের যে পৃথক করে রেখেছে ছায়াপথ, সেটাই দুঃখের।
1: বলেন কি, এ তো ভীষণ ভারী কষ্টের ব্যাপার। তাহলে কি ওদের মিলন হয় না কখনো?
0: হয়, কিন্তু বছরে মাত্র একটি দিন, তারপর আবার শুরু হয় দীর্ঘ প্রতীক্ষার পালা। তো এই হলো দুটি নক্ষত্রের বিরহ মিলনের কাহিনী। আর এই মিলন উপলক্ষেই উদযাপিত হয় তানাবাতা বা নক্ষত্র উৎসব। জাপানের বিভিন্ন জায়গায় সাধারণত এর আয়োজন করা হয় 7ই জুলাই।
1: অচন্তাদি, সব শুনে আমার তো মনে হচ্ছে এই উৎসবের নাম দিই ইচ্ছে পূরণের উৎসব।
0: কথাটা আপনি মন্দ বলেননি আহসান ভাই, হয়তো সেই জন্যেই বিশেষ করে ছোটরা এই উৎসবের আগে চিরকুটে মনের ইচ্ছের কথা লিখে পূরণ হবে সেই প্রত্যাশায় বেঁধে দেয় বাঁশ গাছের ডালে। আচ্ছা আহসান ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তর পেলেন তো?
1: হ্যাঁ পেলাম দিদি।
0: আচ্ছা, এটা একটা মজার ব্যাপার আসলে, বাস্তবে কতটা ইচ্ছে পূরণ হয় তা জানি না।
1: সে যাই হোক না কেন দিদি, আশা করতে ক্ষতি কি, আর আমার তো মনে হচ্ছে এটি চমৎকার একটি সামাজিক রীতি।
0: ঠিকই বলেছেন, আমরা এবং আমাদের বন্ধুরা সকলেই তো মনে কত রকম ইচ্ছা ও স্বপ্ন লালন করে চলেছি, তাই না? তানাবাতা উৎসব উপলক্ষে আমাদের শুভকামনা, যার যা ইচ্ছা ও স্বপ্ন সব যেন পূর্ণ হয়। আর এ প্রসঙ্গে বন্ধুদের কাছে অনুরোধ, আপনাদের এলাকায় এ ধরনের কোনো উৎসবের প্রচলন থাকলে লিখে জানান, অথবা ভিডিওতে তার বর্ণনা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাদের কাছে। সেই লেখা বা ভিডিও অনুষ্ঠানকে করে তুলবে দারুণ জমজমাট। তাহলে অপেক্ষায় রইলাম। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির ষষ্ঠ পর্ব, যার শিরোনাম শক্তিশালী কম্পনের জন্য সতর্ক থাকুন।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
4: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
3: আজ আমরা বা ভূমিকম্পের জরুরি সতর্কতা সংক্রান্ত বিভিন্ন অভিব্যক্তি শিখব। প্রথমে একটি নমুনা সংবাদ শোনা যাক।
5: কিনকিউ জিশিন সোখো দেসু, তসুয়োই ইউরে নি কেইকাই শিতে কুদাসাই, উয়ে কারা ওচিতে কুরু মোনো, তাওরেতে কুরু মোনো কারা মি ও মামোত্তে কুদাসাই, কারি নি শিনগেন গা কাইতেই দেসু তো তসুনামি নো ওসোরে গা আরিমাসু, কাইগান কাওয়া নো চিকাকু কারা হানারেতে কুদাসাই।
3: এর অর্থ কি তা দেখা যাক।
5: কিনকিউ জিশিন সোখো দেসু, তসুয়োই ইউরে নি কেইকাই শিতে কুদাসাই।
3: এটি একটি ভূমিকম্পের জরুরি সতর্কতা, শক্তিশালী কম্পনের জন্য সতর্ক থাকুন।
5: তসুয়োই ইউরে
4: মানে শক্তিশালী কম্পন, এবং
5: কেইকাই
4: হল সতর্ক।
5: কেইকাই শিতে কুদাসাই
4: বাক্যাংশের
5: শিতে কুদাসাই
4: অভিব্যক্তিটি ব্যবহার করা হয় কোনো কিছু করা এবং যা ঘটছে সে সম্পর্কে সতর্ক থাকার জন্য লোকজনের প্রতি জোরালো আহ্বান জানানোর ক্ষেত্রে। এতে নির্দেশ দেওয়ার অর্থ রয়েছে।
3: এবারে পরের বাক্য,
5: উয়ে কারা ওচতে কুরু মোনো, তাওরেতে কুরু মোনো কারা মি ও মামোত্তে কুদাসাই।
3: উপর থেকে পড়তে থাকা বা কাত হয়ে পড়তে থাকা জিনিস থেকে নিজেকে রক্ষা করুন।
5: উয়ে কারা
4: হল উপর থেকে,
5: ওচতে কুরু মোনো
4: মানে হল পড়তে থাকা জিনিস, এবং
5: তাওরেতে কুরু মোনো
4: হল কাত হয়ে পড়তে থাকা জিনিস।
5: মি ও মামোত্তে কুদাসাই
4: অর্থ নিজেকে রক্ষা করুন।
3: এবার পরবর্তী বাক্যে যাওয়া যাক।
5: কারি নি শিনগেন গা কাইতেই দেসু তো তসুনামি নো ওসোরে গা আরিমাসু,
3: ভূমিকম্পের উৎপত্তিস্থল সমুদ্র তলদেশ হয়ে থাকলে সুনামির আশঙ্কা রয়েছে।
5: শিনগেন
4: অর্থ ভূমিকম্পের উৎপত্তিস্থল,
5: কাইতে
4: মানে হল সমুদ্র তলদেশ,
5: তসুনামি
4: হল সুনামি, আর
5: ওসোরে গা আরিমাসু
4: অর্থ হল আশঙ্কা রয়েছে, অর্থাৎ খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে।
3: এবারে শেষ বাক্য,
5: কাইগান কাওয়া নো চিকাকু কারা হানারেতে কুদাসাই,
3: সমুদ্র উপকূল বা নদীর তীর থেকে দূরে সরে যান।
5: হানারেতে কুদাসাই
4: মানে হল দূরে সরে যান, এটিও জোরালো আহ্বান জানানোর ক্ষেত্রে ব্যবহৃত একটি অভিব্যক্তি।
3: আপনি যখন কোনো জরুরি পরিস্থিতিতে অভিব্যক্তিটি শুনবেন, তখন যা বলা হচ্ছে সে অনুযায়ী অবিলম্বে পদক্ষেপ নিতে ভুলবেন না। এবারে আমরা বা ভূমিকম্পের জরুরি সতর্কতা সম্পর্কিত কিছু শব্দ তুলে ধরব। ভূমিকম্পের জরুরি সতর্কতা ভূমিকম্প হওয়ার সাথে সাথে বিভিন্ন স্থানে শক্তিশালী কম্পনের প্রত্যাশিত সময় এবং তাদের তীব্রতার পূর্বাভাস জানাতে জাপান আবহাওয়া এজেন্সির নেতৃত্বে প্রস্তুত করা হয়। এই সতর্কতা টেলিভিশন এবং রেডিওর পাশাপাশি স্মার্টফোনের মাধ্যমেও প্রচার করা হয়।
4: মূলত দুই ধরনের হয়, একটি হল বা সতর্কতা এবং অপরটি হল বা পূর্বাভাস। দৈনন্দিন জীবনে সাধারণত বেশি শোনা যায় সতর্কতা। এটি প্রচার করা হয় যখন দুই বা ততোধিক পর্যবেক্ষণ পয়েন্টে ভূমিকম্পের তরঙ্গ শনাক্ত করা হয় এবং যখন বা ভূমিকম্পের সর্বোচ্চ তীব্রতা বা জাপানের ভূমিকম্প পরিমাপকে তীব্রতা 5- চেয়ে বেশি হওয়ার পূর্বাভাস থাকে।
3: আচ্ছা, সতর্কতার ঘোষণায় সাধারণত কি কি থাকে?
4: সতর্কতার ঘোষণায় আঘাত হানা ভূমিকম্পের সময় উৎপত্তিস্থলের আনুমানিক ভৌগোলিক অবস্থান এবং উৎপত্তিস্থলের জায়গার নাম সম্পর্কিত তথ্য জানানো হয়। এতে সেই সব অঞ্চলের নামও ঘোষণা করা হয় যেখানে জাপানের ভূমিকম্প পরিমাপকে 5- চেয়ে বেশি শক্তিশালী এবং
2: শিনদোয়ং
4: বা তীব্রতা 4-এর সমপরিমাণ কম্পন হওয়ার সম্ভাবনা থাকে।
3: টিভিতে অ্যালার্মের শব্দ বাজানোর পাশাপাশি সাবটাইটেলে এই তথ্যগুলো লিখে দেখানো হয়। সেই সাথে সংবাদ পাঠক আজকের নমুনা সংবাদের মতো করে আহ্বান বা নির্দেশগুলো পাঠ করতে থাকেন। বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা ভূমিকম্পের জরুরি সতর্কতা সম্বন্ধে বিভিন্ন অভিব্যক্তি শিখেছি।
4: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
3: সায়োনারা।
0: ভূমিকম্প সংক্রান্ত সতর্কতা নিয়ে বেশ কিছু প্রয়োজনীয় জাপানি শব্দের সাথে পরিচয় হলো। এদিকে দেখতে দেখতে আসর গুটিয়ে আনার সময় হয়েছে, এবারে বিদায় নেবার পালা। কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
6: সায়োনারা।